শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব চৌঠা সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত ১২টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা আর ভারতের সময় রাত ৮:৩০। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন বাহিনী জানিয়েছে যে তারা তাদের সর্বসাম্প্রতিক দফার হামলায় ইরানের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সফল হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, একটি হামলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েক ডজন মানুষ আক্রান্ত হয়েছেন এবং তারা এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করছেন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে এই বিয়ের অনুষ্ঠানে হামলায় অন্তত ৪ জন নিহত এবং আরও ৬৭ জন আহত।

কে অবগত এবং বিষয়গুলো খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন যে মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক হামলাগুলোর প্রশংসা করেছেন। তিনি বলেছেন মার্কিন বাহিনী ইরানের ওপর খুব কঠোর আঘাত হেনেছে এবং তিনি মনে করেন না যে এই নবায়িত অভিযান খুব বেশি দিন স্থায়ী হবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে তারা আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। গত 26 আগস্ট নেপাল ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদার স্রোতের ফলে 1,200 জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং 4,700 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে 1,204 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 4,200 জনের উপর মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানিয়েছে চীনা ভূখণ্ডে 21 জন নিহত এবং 540 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ আছেন। উভয় পক্ষ মিলিয়ে মৃতের মোট সংখ্যা 1,225। ঘরবাড়ি হারানো বহু মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। কর্তৃপক্ষকে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করা এবং সংক্রামক রোগের বিস্তার রোধে আশ্রয় কেন্দ্রগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ওদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বুধবার সংসদে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরার সময় এসেছে। কিছু বিশেষজ্ঞের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে একটি হিমবাহ ধসে পড়ায় এই বন্যা হয়েছে। স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে নেপালের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তার দেশ ক্ষতিপূরণ দাবি করবে। জাপানের আওমোরি জেলার গোশোগাওয়ারা শহরে বৃহস্পতিবার সকাল 6টায় ইজুমে নদী এবং ওদোমারি জলাধারের নিকটবর্তী কিছু এলাকার জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন ভারী বৃষ্টির কারণে ইজুমে নদীর বাঁধ ধসে পড়তে পারে। এই সতর্কতাটি হল 5ম স্তরের, যা 5 স্তরের পরিমাপকে সর্বোচ্চ স্তর। জনগণের প্রতি তাদের চারপাশের উপর নজর রাখার এবং কাছাকাছি ভবন অথবা বাড়ির দ্বিতীয় বা আরও ওপরের তলায় উঠে যাওয়ার এবং ঢালু জায়গা থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার মতো জীবন বাঁচানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে শহর কর্তৃপক্ষ।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষানুযায়ী মধ্য আফ্রিকার এই দেশে চলমান ইবোলা মহামারীতে মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়ে গেছে। মে মাস থেকে ইবোলা সংক্রমণ প্রধানত উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়ছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে এই রোগের প্রাদুর্ভাবে 6,186 জন সংক্রমিত হয়েছেন, যাদের মধ্যে 3,007 জন মারা গেছেন। এতে করে মৃত্যুহার 48.6% দাঁড়িয়েছে। এই মহামারী এখন প্রধানত পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে 6টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে উত্তর কিভু প্রদেশে, যেখানে মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, সেখানকার একটি স্কুলে দেখা গেছে কর্মীরা শিশুদের হাত জীবাণুমুক্ত করতে উৎসাহিত করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বুধবার একে আমাদের দেখা সবচেয়ে দ্রুত বিস্তারশীল মহামারী বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে চিকিৎসা কেন্দ্রগুলোর বাইরে এবং সংক্রমিতদের সংস্পর্শে আসার তালিকায় না থাকা ব্যক্তিদের মধ্যেও বহু মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার ভাষ্যমতে এটি এই ইঙ্গিত দেয় যে সংক্রমণের এমন কিছু পথ রয়েছে যা এখনও নিশ্চিত করা যায়নি। WHO জানিয়েছে এই প্রাদুর্ভাবটি বুন্দিবুগীয় ভাইরাসের কারণে ঘটেছে। এই ভাইরাসের জন্য কোনো অনুমোদিত টিকা নেই, যদিও ব্রিটেন এবং কানাডায় দুটি নতুন সম্ভাব্য টিকার নিরাপত্তা পরীক্ষা চলছে।

0: চলছে।
1: তাজা আমেরিকান আলু আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মার্কিন অনুরোধের জবাব সম্পর্কে জাপানের কৃষি মন্ত্রণালয় আলু চাষীদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করেছে। পোকামাকড় ও রোগব্যাধিজনিত উদ্বেগের কারণে জাপান বর্তমানে কাঁচা আলুর আমদানি নিষিদ্ধ করে রেখেছে, তবে চিপস তৈরির জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু আলুর ওপর তা প্রযোজ্য নয়। প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল হোক্কাইদোর ওবিহিরোতে বুধবার রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেছেন যে তাদের জানানো হয়েছে যেসব রোগব্যাধি ও কীটপতঙ্গের মোকাবিলা করতে হবে সেগুলো শনাক্তকরণের কাজ মন্ত্রণালয় প্রায় সম্পন্ন করেছে এবং তারা পরবর্তী পর্যায়ে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা মোচিজুকি মিৎসুয়াকি বলেছেন, বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমরা কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেব তা নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্র আলোচনা করবে। সেই ব্যবস্থাগুলো সত্যি কার্যকর হবে কিনা তা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। বর্তমান নিয়মকানুন পরিবর্তন করা হলে তাদের ফসল ও খাদ্য নিরাপত্তার ওপর যে ঝুঁকি আসতে পারে তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন আলু উৎপাদনকারীরা।
2: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
3: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।